0: নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন অদলিত গ্রহে মহানুভাবর যাতায়াত ব্যবস্থা কারণীবাদ প্রবাহের সেবা প্রাপ্তি সহজকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন করি উক্ত কক্ষবাদ নিঃশুল্ক সেবা প্রাপ্ত সেবা প্রাপ্তি লাগে নাগরিক সহায়তা কক্ষবা সম্পর্ক রাখ অনুরোধ করি সেবা প্রাপ্তি কক্ষ প্রলোভনা নেতারে আত্ম সেবা লিন হার্দিক অপিল করবা প্রাপ্তি কোনো গ্রাসো আইন গ্রাসো শুনে অধিকার কারণী প্রমুখ কোশী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর
1: বিবাহকা লাগি কেটা রে কেটি দুবৈকো সহমতি বা
2: রাম্রো জোড়ি ছ দুবৈ জানা পড়ে লেখেকা র আফ্নো খুট্টামা উভিন সক্নে ছ
1: এস্তো খুশিকো বেলা ছ উনিওয়ালা সঙ্গী সঙ্গিনীকো ফটো খিচ্নু পারে না
2: হো খিচাও খিচাও কেটা কেটি সবাইকো সামু খিচাও না
1: हामी केटी पक्षले केही उपहार दाइजो दिनुपर्ला कसो गर्ने होला हजुर
2: यो दाइजोको कुरा चाहिँ नगरौं तपाईँको यस्तो सुशील छोरी हामी बुहारी हुँदैछिन् यो भन्दा ठूलो उपहार अरू के हुन सक्छ आजको जमानामा पनि दाइजोको कुरा गर्ने हो यो त गैर कानुनी समेत हुन्छ
3: नेपाल सरकार विज्ञापनको
0: सड़क निर्माण कार्य सम्बन्धी अत्यन्त जरूरी सूचना सालुङ झुण्डेसी सड़क निर्माण कार्य फुटिङ हुँदै नहुसीतर्फ तीव्र गतिमा अगाडि बढ़िरहेको हुँदा निर्माण क्षेत्र तल्लो भेग नफुट खम्ची आसपासका स्थानीय बासिन्दाहरूलाई घाँस दाउरा तथा पशु चौपाय सुरक्षित क्षेत्रतर्फ मात्र लैजान तथा आवश्यक गर्दा विशेष सावधानी अपनाउन यसै सूचना मार्फत अनुरोध गरिन्छ निर्माण कार्यलाई सहज सुरक्षित र समयमै सम्पूर्ण गर्न सबैको सहयोगको अपेक्षा पनि सड़क उपभोक्ता समिति सालुङ सोलुखुम्बु।

0: internet açıkma adige bütün yanmurla konuşacağım. Aynı kısa usulden ilim okuyakta nekin gelabı okuku. Mutlina Dikas Devleti'nin çağın aklını okuyakta. Mutlina Dikas Devleti'nin çağın aklını okuyakta. Mutlina Dikas Devleti'nin çağın aklını okuyakta. Mutlina Dikas
1: বৈঠানী পালিত কৃতসিমী খরিদকারী সঞ্চালন সম্বন্ধে সূচনা খাদ্য ব্যবস্থা তথা ব্যাপার কোম্পানী লিমিটেড শাখা কার্যালয় সুলুখুমা এই অসার এগারো গতি দেখি অসার পনেরো গতিসম তপসিল বনজিমকো রৈখানে বালি সেতু সিমি খরিদ গর্নে কার্যক্রম রয়েছে বেউরা সর্বসাধারণ কৃষক তথা কৃষি সমূহহরুলাই এসেই সূচনা মারফত জানকারী গরাইছ বালিকো পিসিম সেতু সিমি প্রতি কেজি মূল্য ২২৮ সেতু সিমি খরিদ গর্ন ঢুঙ্গা মাটো নমিসিকো পানিলে নভিজেকো রং পরিবর্তন নভিজেকো চাউরিয়েকো দানা নভিজেকো ঘুমকিরা নলাগেকো সফা র গুণস্তর মাপদণ্ড পুগে মাত্র খরিদ গরিনেছ সেতু সিমি বিক্রি গর্ন আউঁদা আফ্নো পরিচয় খুলে কাগজাত র স্থানীয় তহ ওড়ালে কৃষ্ণ হো ভনে প্রমাণীকরণ গরেকো সংকলন সিফারিশ বা আফৈলে উৎপাদন গরেকো হো ভনে বেওরা খুলে সু ঘোষণা পত্র সাথমা লিয়ে আউনু পর্নেছ সেতু সিমি খরিদকো রকম সুদৈ কৃষ্ণকো ব্যাংক খাতামা জম্মা গরিনে ভয়েকালে সম্বন্ধিত কৃষ্ণলে ব্যাংক খাতা র নাগরিকতাকো প্রতিলিপিকা সাথমা লিয়ে আউনু পর্নেছ কোম্পানীকে গুণস্তর মাপদণ্ড ভিতর নপরেকো সেতু সিমি কোম্পানীলে খরিদ গর্ন বাধ্য হুনে ছৈন ইচ্ছুক কৃষি সহকারীকো হকমা স্থানীয় তহকো সিফারিশ সহিত বিক্রি গর্ন খোজেকো পরিণাম র সদস্য সংখ্যা খুলাই শাখা কার্যালয়মা সম্পর্ক গর্ন সকিনেছ খরিদ হুনে সময় বিহান ৯ বজে দেখি বেলুকা ৫ বজে সম্ম স্থান শাখা কার্যালয় সোলুখুম্বু সল্লেহী
2: থপ জানকারীকো লাগি সম্পর্ক নম্বর ০৩৫২১৯০ খাদ্য ব্যবস্থা তথা ব্যাপার কোম্পানি লিমিটেড শাখা কার্যালয় সোলুখুম্বু
3: कक्षा एघारको लागि पढाइ र अनुशासन पनि कडा चाहियो अनि अतिरिक्त क्रियाकलाप पनि उत्तिकै राम्रो भएको ठाउँ हुनु पर्यो नि
4: अरे यार त्यसो भए त सिद्धे बौद्ध तुसारको केम्स कलेज जाऊ न तिमीले भनेका यी सबै कुरा त्यही त छ नि
3: बौद्ध टुसालमा अवस्थित केप्स कलेजमा कक्षा एघारका लागि साइन्स म्यानेजमेन्ट ल तथा ह्युमानिटिज संकायमा नयाँ भर्ना खोलियो उत्कृष्ट भौतिक पूर्वाधार र प्रविधि मैत्री सिकाइमा जोड़ दिँदै यहाँ अनुभवी दक्ष एवं समर्पित शिक्षक शिक्षिकाहरूद्वारा अध्यापन गराइन्छ सर्वोत्कृष्ट शैक्षिक नतिजा नियमित अतिरिक्त क्रियाकलाप र जहिन्दार विद्यार्थीका लागि विशेष छात्रवृत्तिको व्यवस्था
5: आउनुहोस् केप्स कलेज चाहिँ आफ्नो उज्जवल भविष्यको जग बसाल्नुहोस्
4: केप्स कलेज बौद्ध टुसाल
3: थप जानकारीका लागि सम्पर्क ९७१२६०७ ९७१२६०७
5: सफलताको सही छनौट केप्स

কর প্রিন্ট রুজু করতে রকমভাগ তবারি সাধনপুর নম্বর একিম কলেজ সম্বন্ধে সূচনা আদরণী সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আফ্নো সওয়ারী সাধনকো বার্ষিক রূপমা বুঝাউনু পর্ने সওয়ারী কর নবীকরণ দস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হের্নকা লাগি সম্বন্ধিত यातायात কার্যালয়মা গৈর কর প্রিন্ট মাগ্ন ব্যাংক ভোচার গর্ন অঘি সওয়ারী কর তথা দস্তুর একিম গর্ন তথা কর বুঝাইপছি প্রাপ্ত হুনে বিমা আফুলে বুঝাই করকো রকম র আফু সওয়ারী নম্বর একিম গর্ন হুন এসেই সূচনা মারফত অনুরোধ গরিন্ছ। কোটি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় ফিরাত।